0: ନମସ୍କାର। ଆକାଶବାଣୀ କଟକ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ପଢୁଛନ୍ତି ମଳୟରଞ୍ଜନ ମିଶ୍ର। ରାଷ୍ଟ୍ରପତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଆଜି ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ବେସାମରିକ ସମ୍ମାନ ପଦ୍ମ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ କରିବେ। ରାଷ୍ଟ୍ରପତି ଭବନରେ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଥିବା ଏହି ସମାରୋହରେ ପଦ୍ମବିଭୂଷଣ, ପଦ୍ମଭୂଷଣ ଏବଂ ପଦ୍ମଶ୍ରୀ ବିଜେତା 66 ଜଣଙ୍କୁ ପୁରସ୍କୃତ କରାଯିବ। ସମାରୋହରେ ଉପରାଷ୍ଟ୍ରପତି ସିପି ରାଧାକ୍ରିଷ୍ଣନ, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି, ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ଅମିତ ଶାହା ପ୍ରମୁଖ ଉପସ୍ଥିତ ରହିବେ। ଆଜି 2 ଜଣ ପଦ୍ମବିଭୂଷଣ, 6 ଜଣ ପଦ୍ମଭୂଷଣ ଏବଂ 58 ଜଣ ପଦ୍ମଶ୍ରୀ ବିଜେତାଙ୍କୁ ପୁରସ୍କୃତ କରାଯିବ। ଚଳିତ ବର୍ଷ ମୋଟ 131 ଜଣଙ୍କୁ ପଦ୍ମ ପୁରସ୍କାର ପାଇଁ ମନୋନୀତ କରାଯାଇଛି। ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ ସମାରୋହ ନେଇ ପରେ କାର୍ଯ୍ୟସୂଚୀ ଘୋଷଣା କରାଯିବ। ଓଡ଼ିଶାରୁ ଚରଣ ହେମ୍ବ୍ରମ, ମହେନ୍ଦ୍ର କୁମାର ମିଶ୍ର, ଶରତ କୁମାର ପାତ୍ର ଏବଂ ସୀମାଞ୍ଚଳ ପାତ୍ର ପଦ୍ମଶ୍ରୀ ପାଇଁ ମନୋନୀତ ହୋଇଛନ୍ତି। ଆଜି ମହେନ୍ଦ୍ର କୁମାର ମିଶ୍ର ପୁରସ୍କୃତ ହେବେ। ରାଜ୍ୟରେ ଶିଳ୍ପାୟନର ଅନୁକୂଳ ବାତାବରଣ ସ୍ଥାନୀୟ ଅର୍ଥନୀତିକୁ ନୂତନ ଗତି ପ୍ରଦାନ କରିବ ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ କହିଛନ୍ତି। ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲାର 2 ପ୍ରମୁଖ ଶିଳ୍ପ ସଂସ୍ଥାକୁ ଗତକାଲି ଗସ୍ତ ଅବସରରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି, ଯୁବବର୍ଗଙ୍କୁ ରାଜ୍ୟରେ ସମ୍ମାନଜନକ ତଥା ଶ୍ରେଷ୍ଠ ନିଯୁକ୍ତି ସୁଯୋଗ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ ସରକାର ସଂକଳ୍ପବଦ୍ଧ। ଏହି ଅବସରରେ ଶ୍ରୀ ମାଝୀ ଶିଳ୍ପ ପ୍ରତିଷ୍ଠାନର କର୍ମଚାରୀଙ୍କ ସହ ମତ ବିନିମୟ କରିଛନ୍ତି। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ପରିବାର କଲ୍ୟାଣ ମନ୍ତ୍ରୀ ଡକ୍ଟର ମୁକେଶ ମହାଲିଙ୍ଗ ଲୋଇସିଙ୍ଗା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ସମସ୍ତ ପଞ୍ଚାୟତର ପ୍ରମୁଖ କର୍ମକର୍ତ୍ତା ଏବଂ ସାଂଗଠନିକ ପ୍ରତିନିଧିଙ୍କ ସହ ଏକ ବୈଠକରେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ଆଭାସୀ ମାଧ୍ୟମରେ ଅନୁଷ୍ଠିତ ବୈଠକରେ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ବିଭିନ୍ନ ଉନ୍ନୟନମୂଳକ ଯୋଜନା ସମ୍ପର୍କରେ ଡକ୍ଟର ମହାଲିଙ୍ଗ ଆଲୋକପାତ କରିବା ସହ ତୃଣମୂଳ ସ୍ତରରେ ଏହାକୁ ପହଞ୍ଚାଇବା ନେଇ କର୍ମକର୍ତ୍ତାଙ୍କୁ ପରାମର୍ଶ ଦେଇଛନ୍ତି। ସିବିଏସ୍ଇ 12ଶ୍ରେଣୀ ବୋର୍ଡ ପରୀକ୍ଷା ମୂଲ୍ୟାଙ୍କିତ ଉତ୍ତର ଖାତା ସ୍କାନ୍ କପି ପାଇବାର ଶେଷ ତାରିଖକୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ବୃଦ୍ଧି କରାଯାଇଛି। ଅନ୍ୟପକ୍ଷରେ ଆବେଦନ ପ୍ରକ୍ରିୟାରେ ଫି ଦାଖଲ ନେଇ ଦେଖାଦେଇଥିବା ସମସ୍ୟା ଉପରେ ପରିଷଦ ସ୍ୱଷ୍ଟୀକରଣ ଦେଇଛି। କେତେକ ବୈଷୟିକ ତ୍ରୁଟି ଯୋଗୁଁ ଏଭଳି ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହୋଇଥିବା ପରିଷଦ କହିଛି। ତେବେ ଅତିରିକ୍ତ ଦେୟ କ୍ଷେତ୍ରରେ ଅର୍ଥରାଶି ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ଫେରସ୍ତ ଏବଂ ବକେୟା କ୍ଷେତ୍ରରେ ପୃଥକ୍ ପୃଥକ୍ ଭାବେ ସୂଚନା ପ୍ରଦାନ କରାଯିବ ବୋଲି ପରିଷଦ କହିଛି। ସ୍ନାତକ ପାଠ୍ୟକ୍ରମ ପାଇଁ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଥିବା ମିଳିତ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ପ୍ରବେଶିକା ପରୀକ୍ଷା CET UG 2026କୁ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ସ୍ଥଗିତ ରଖାଯାଇଛି। ଆସନ୍ତା 28 ତାରିଖରେ ଏହି ପରୀକ୍ଷା ଅନୁଷ୍ଠିତ ହେବା ନେଇ କାର୍ଯ୍ୟସୂଚୀ ସ୍ଥିର ହୋଇଥିଲା। ଜାତୀୟ ପରୀକ୍ଷଣ ସଂସ୍ଥା NTA ପକ୍ଷରୁ ଜାରି ବିଜ୍ଞପ୍ତି ଅନୁଯାୟୀ ଇଦ୍ ଉଲ୍ ଜୁହା ପାଳନ ଦିବସର ପରିବର୍ତ୍ତନକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଏହି ନିଷ୍ପତ୍ତି ଗ୍ରହଣ କରାଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ପରୀକ୍ଷା ତାରିଖ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଘୋଷଣା କରାଯିବ ବୋଲି NTA କହିଛି। ଢେଙ୍କାନାଳ ଜିଲ୍ଲାର 7 କ୍ୱିଣ୍ଟାଲ ଆମ୍ବ ଗ୍ରୀସ୍କୁ ରପ୍ତାନୀ କରାଯାଇଛି। ଜିଲ୍ଲା ଉଦ୍ୟାନ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଦିଆଯାଇଥିବା ସୂଚନା ଅନୁଯାୟୀ ଗତବର୍ଷ 58 ଟନ୍ ଆମ୍ବ ରପ୍ତାନୀ ହୋଇଥିବା ବେଳେ ଚଳିତ ବର୍ଷ 200 ଟନ୍ରୁ ଅଧିକ ରପ୍ତାନୀ ପାଇଁ ଲକ୍ଷ୍ୟ ରଖାଯାଇଛି। ଆଗାମୀ ଦିନରେ ଇଟାଲୀ, ବର୍ମିଂହାମ, ରୋମ୍ ଏବଂ ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକାକୁ ଆମ୍ବ ରପ୍ତାନୀ ପାଇଁ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରାଯାଉଛି ବୋଲି ବିଭାଗ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି। ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାରେ ରାଷ୍ଟ୍ରୀୟ ବାଲ୍ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଧୀନରେ ଶିଶୁଙ୍କୁ ମାଗଣା ହୃଦ୍ରୋଗ ଚିକିତ୍ସା ସୁବିଧା ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ 7 ଜଣ ପୀଡ଼ିତ ଶିଶୁଙ୍କୁ ଅସ୍ତ୍ରୋପଚାର ପାଇଁ ରାୟପୁରକୁ ପଠାଯାଇଛି। ଯୋଜନା ଅଧୀନରେ ଚିକିତ୍ସା ପାଇଁ 70 ଜଣଙ୍କୁ ଚିହ୍ନଟ କରାଯାଇଥିବା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି। ଆଗାମୀ ମୌସୁମୀ ଋତୁରେ ସମ୍ଭାବ୍ୟ ବନ୍ୟା ଏବଂ ବାତ୍ୟା ପରିସ୍ଥିତିର ମୁକାବିଲା ପାଇଁ କନ୍ଧମାଳ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ବ୍ୟାପକ ପ୍ରସ୍ତୁତି ଆରମ୍ଭ ହୋଇଛି। ଜିଲ୍ଲା ପରିଷଦ ସମ୍ମିଳନୀ କକ୍ଷରେ ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟ କମିଟି ଏବଂ ଜିଲ୍ଲା ବିପର୍ଯ୍ୟୟ ପ୍ରାଧିକରଣର ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସମୀକ୍ଷା ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଛି। ଓଡ୍ରାଫ୍, LDRF ଏବଂ ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ସଂଗଠନ, ସ୍ଥାନୀୟ ପ୍ରତିନିଧି ଓ ପ୍ରଶାସନିକ କର୍ମକର୍ତ୍ତାଙ୍କ ମଧ୍ୟରେ ସମନ୍ୱୟ ରକ୍ଷା କରି ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା କାର୍ଯ୍ୟକୁ ବ୍ୟବସ୍ଥିତ ଢଙ୍ଗରେ କାର୍ଯ୍ୟକାରୀ କରିବା ନେଇ ବୈଠକରେ ଆଲୋଚନା ହୋଇଛି। ପାରଳା ମହାରାଜା କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ଗଜପତି ନାରାୟଣ ଦେବଙ୍କ ଶ୍ରାଦ୍ଧବାର୍ଷିକୀ ଅବସରରେ ଦେଶ ରାଜ୍ୟବ୍ୟାପୀ ତାଙ୍କୁ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଜ୍ଞାପନ କରାଯାଉଛି। ବିଧାନସଭା ପରିସରରେ ଆଜି ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ, ବାଚସ୍ପତି, ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳର ସଦସ୍ୟ ଏବଂ ବିଧାୟକମାନେ ଉପସ୍ଥିତ ରହି ମହାରାଜାଙ୍କ ପ୍ରତିମୂର୍ତ୍ତିରେ ମାଲ୍ୟାର୍ପଣ କରିବାର କାର୍ଯ୍ୟସୂଚୀ ରହିଛି। ଥାଇରଏଡ୍ ରୋଗ ସମ୍ପର୍କରେ ସଚେତନତା ସୃଷ୍ଟି କରିବା ଲକ୍ଷ୍ୟ ନେଇ ଆଜି ବିଶ୍ୱ ଥାଇରଏଡ୍ ଦିବସ ପାଳନ କରାଯାଉଛି। ଏହି ରୋଗର କାରଣ, ପ୍ରଭାବ ଏବଂ ଏହାର ନିରାକରଣ ସମ୍ପର୍କରେ ଲୋକଙ୍କୁ ଅଧିକ ସଚେତନ କରିବା ଏହି ଦିବସ ପାଳନର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ। ଏହି ଦିବସ ଅବସରରେ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ସଚେତନତା କାର୍ଯ୍ୟକ୍ରମମାନ ଆୟୋଜିତ ହେଉଛି। ରାଜ୍ୟରେ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ ଜାରି ରହିଛି। ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ରର ସୂଚନା ଅନୁଯାୟୀ ଆସନ୍ତା 4 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରବଳ ଗରମ ଓ ଗୁଳୁଗୁଳି ଅନୁଭୂତ ହେବ। ଗତକାଲି 20 ସହର ତାପମାତ୍ରା 40 ଡିଗ୍ରୀ ସେଲସିୟସ୍ ଉପରେ ରହିଥିଲା। ଟିଟିଲାଗଡ଼ରେ ସର୍ବାଧିକ ତାପମାତ୍ରା 45.8 ଡିଗ୍ରୀ ସେଲସିୟସ୍ ରେକର୍ଡ କରାଯାଇଛି। ভুবনেশ্বরের 31তম জাতীয় উপকনিষ্ঠ বেসবল চ্যাম্পিয়নশিপ উদ্ঘাটিত হয়েছে। আসন্তা 29 তারিখ পর্যন্ত চালিবাকু থিবা প্রতিযোগিতারে সারা দেশর 20টি বালক এবং 18টি বালিকা দল ভাগ নেউছন্তি। আঞ্চলিক সংবাদ বর্তমান পে ইতিকরে শেষ হলা। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনি পারিবে অপরাহ্ন 2:32 মিনিটে।
1: আকাশবাণী কটক, আমার স্বাস্থ্যরে শুণন্তু সেরিব্রাল পালসে আলোচনা করছেন ডাক্তার দুর্গা প্রসাদ মিশ্র।
2: মস্তিষ্ক পক্ষাঘাত বা সেরিব্রাল পালসি বিশ্ব স্বাস্থ্য সংগঠনের সর্বেক্ষণ অনুসারে বিশ্ব সমুদায়ের হারাহারি 10% লোকসংখ্যা কিছু না কিছু অক্ষমতার শিকার হয়ে থাকে। ভারতের এহা জনসংখ্যার 3.8%। বিভিন্ন অক্ষমতা মধ্যরু মস্তিষ্ক পক্ষাঘাত অন্যতম ও বিশ্ব অক্ষমতার পাখাপাখি 15-20% এথিরে আক্রান্ত। ভারতের প্রতি 1,000 জনসংখ্যার পাখাপাখি 3 জন এর শিকার। ওড়িশার মধ্যে এর অনুপাত চিন্তার কারণ। অত্যাধুনিক জ্ঞানকৌশল ও শৌশব সুরক্ষা দিগরে অনেক গুরুত্ব দিয়া যাওয়া বেড়ে সেরিব্রাল পালসির বর্ধিষ্ণু ভয়াবহতা চিন্তার কারণ পাল্টিছি। তাহলে মস্তিষ্ক পক্ষাঘাত কোণ? মস্তিষ্ক আঘাত জনিত বা বিকাশ বৈকল্য হেতু শারীরিক পরিচালনা তথা অঙ্গভঙ্গি ও অঙ্গচালনার হেউথিবা ব্যতিক্রম সমূহক মস্তিষ্ক পক্ষাঘাত কুহাযাইথাই। এহা এক রোগ নুহে বরং এক অবস্থা। সাধারণত এই অবস্থাটি অপরিবর্তনীয়, কিন্তু এর চিকিৎসা দ্বারা শারীরিক সঞ্চালন তথা কার্য করিবা দিগরে উন্নতি অনাযাই পারে তথা অন্যান্য অসুবিধা কু এড়াই দিয়া যাই পারে। সেরিব্রাল পালসির কারণ কোণ? এহা জন্ম পূর্বরু জন্ম সময়রে বা জন্ম পরে হেউথিবা কেতেক কারণ যথা মাঙ্কর কেতেক অবস্থা, থাইরয়েড জনিত অসুবিধা, সংক্রমণ, থরাবাত, জন্ম সময়রে পিলাটি ন কান্দিবা, মস্তিষ্ক কু আবশ্যকতা অনুসারে রক্ত তথা অম্লজান ন পৌঁছিবা, মস্তিষ্কে কোনসি সংক্রমণ হেবা, গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ঠিক ভাবে বিকাশ হয়ে নথিবা, অধিক সময় ধরে প্রসব ব্যথা হেবা, মস্তিষ্ক চাপি হয়ে রহিযিবা, ঠিক সময়ে প্রসব ন হয়ে পারিবা, অতি কম ওজন হেবা, জন্ম সময় পূর্বরু প্রসব হেবা এবং জন্ম পরে পিলার মস্তিষ্কে কিছু সংক্রমণ, বাত, মুন্ডরে আঘাত লাগিবা আদি কারণ পাই হইতাই। এহার লক্ষণ কোণ? সাধারণ শিশুটিয়ে যেপরি ভাবে নিজ শরীরর অঙ্গ প্রত্যঙ্গকু নিয়ন্ত্রণ বা সমন্বয় করে চলাইবার সক্ষম হইতাই, মস্তিষ্ক পক্ষাঘাত আক্রান্ত পিলামানে সেভাবে করিপারি নথান্তি। মস্তিষ্ক পক্ষাঘাতর গম্ভীরতা ভিন্ন ভিন্ন প্রকারর ও এহা অতি সরল ঠারু আরম্ভ করি অতি জটিল পর্যন্ত হইতাই। অবস্থার গম্ভীরতা মস্তিষ্কর সেই নির্দিষ্ট অংশকু হইতিবা আঘাতর আকার ও গভীরতা অনুসারে হইতাই। চিকিৎসা দ্বারা পরবর্তী সময়ে কিন্তু আঘাত পাইতিবা অংশটির আউ বৃদ্ধি ঘটি নথাই। শারীরিক পরিচালনাগত অসুবিধা বিভিন্ন প্রকার হইতাই, যথা নবজাত শিশু ঠিক সময়ে গুরুণ্ডে নাহিঁ, বেক সিধা করিপারি নথাই, ঠিক সময়ে বসি নথাই, ডেরিরে চালে, সমবয়স্ক পিলাঙ্ক ভলি চালি নথাই, গোড় ছন্দি হইযায়, কড় লেউটেবারে অসুবিধা হইতাই, নিজ হাত গোড়ে তাড়মূল বা নিয়ন্ত্রণের অসুবিধা হইতাই, সেমানকর অঙ্গ প্রত্যঙ্গ চলাইবা নিয়ন্ত্রণ নথাই, অধিকাংশঙ্কর মাংসপেশী গুড়িক অতিশক্ত হইতাই বা হাত গোড় মানে ছন্দি হয়ে রইথান্তি, কেতেকঙ্কর মাংসপেশী রবর কণ্ঠে ভি নরম আউ নিশ্চল হইতাই। শারীরিক পরিচালনাগত অসুবিধা ব্যতীত কথা কহিবারে অসুবিধা তথা শ্বাসক্রিয়ার ব্যতিক্রমতা পরিলক্ষিত হইতাই। এহা বাদ সেমানকর দেখিবা শুনিবা বৌদ্ধিক বিকাশ বিশৃঙ্খলা দেখা যাই পারে। অনেকঙ্ক ঠারে অপস্মার বাত দেখা যাই থাকে, কেতেকঙ্কর বৌদ্ধিক স্থিতি কিন্তু সামান্য থাকে। শরীরের পরিচালনা তথা নিয়ন্ত্রণকু আখি আগে রাখি সেরিব্রাল পালসিকু মুখ্যত 4 ভাগে বিভক্ত করা যাই থাকে। স্পাস্টিক মাংসপেশী গতিবিধিরে সংকীর্ণতা, আটাক্সিক মাংসপেশীয় থরহরতা বা ভারসাম্যের অসন্তুলনতা, ডিসকাইনেটিক মাংসপেশীর স্বয়ং প্রক্রিয়ারে দুর্বলতা এবং মিশ্রিত বা মিসটাইপ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত শারীরিক মাংসপেশীয় অসন্তুলনতা। নিরূপণ: সেরিব্রাল পালসির লক্ষণ সমূহকে বিচার করে স্নায়বিক পরীক্ষণ, মাংসপেশীয় পর্যবেক্ষণ ও বিকাশ সম্বন্ধীয় সতর্ক সূচনা আদি বুঝি সমস্যার নিরূপণ করা যাইথায়। অনেক ক্ষেত্রে ইইজি, সিটি স্কান, এমআরআই আদি পরীক্ষণ সেরিব্রাল পালসি নিরূপণে সাহায্য করিথায়। সেরিব্রাল পালসি বা মস্তিষ্ক পক্ষাঘাত এক দুরারোগ্য ব্যাধি হলে হে পিলার চিকিৎসা ও দক্ষতা সবুর বিকাশ সম্ভব। চিকিৎসা ক্ষেত্রে বিশেষজ্ঞ মানে যেপরি অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিসিয়ান, অতিশল্য বিশেষজ্ঞঙ্ক সম্মিলিত প্রচেষ্টার আক্রান্ত ব্যক্তিকে সামাজিক মুখ্য স্রোতরে সামিল করা যাই পারে।
1: আমার স্বাস্থ্যরে শুনুথিলে সেরিব্রাল পালসি, আলোচনা করিথিলে ডাক্তার দুর্গা প্রসাদ মিশ্র। শ্রোতা বন্ধুগণ কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। সময় বর্তমান সকাল 7:15। শুনন্তু ওড়িয়ারে সংবাদ।
3: ଆକାଶବାଣୀ। ସମ୍ବାଦ ପଢୁଛନ୍ତି ସତ୍ୟବ୍ରତ ବେହୁରା। ନୂଆଦିଲ୍ଲୀରେ ଆଜି 66 ଜଣଙ୍କୁ ସମ୍ମାନଜନକ ପଦ୍ମ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ କରିବେ ରାଷ୍ଟ୍ରପତି। ଆମେରିକା ସ୍ୱାଧୀନତାର 250 ବର୍ଷ ପାଳନ ଅବସରରେ ଭାରତକୁ ପ୍ରଶଂସା କଲେ ରାଷ୍ଟ୍ରପତି ଡୋନାଲ୍ଡ ଟ୍ରମ୍ପ। ଇଦ୍ ଉଲ୍ ଜୁହା ଛୁଟି ତାରିଖରେ ପରିବର୍ତ୍ତନ ଯୋଗୁଁ ଏକକ ସ୍ନାତକ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ପ୍ରବେଶିକା ପରୀକ୍ଷା ସ୍ଥଗିତ ଏବଂ ଆଇପିଏଲ୍ କ୍ରିକେଟରେ ଗତକାଲି ଅନୁଷ୍ଠିତ 2 ମ୍ୟାଚ୍ରେ ଦିଲ୍ଲୀ କ୍ୟାପିଟାଲ୍ସ ଓ ରାଜସ୍ଥାନ ରୟାଲ୍ସ ବିଜୟୀ। ରାଷ୍ଟ୍ରପତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଆଜି ରାଷ୍ଟ୍ରପତି ଭବନରେ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ଉତ୍ସବରେ 2026 ପାଇଁ 66 ଜଣଙ୍କୁ ପଦ୍ମ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ କରିବେ। ଉତ୍ସବରେ ଉପରାଷ୍ଟ୍ରପତି ସିପି ରାଧାକୃଷ୍ଣନ, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଏବଂ ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ଅମିତ ଶାହାଙ୍କ ସମେତ ଅନ୍ୟ ମାନ୍ୟଗଣ୍ୟ ବ୍ୟକ୍ତି ଉପସ୍ଥିତ ରହିବେ। ରାଷ୍ଟ୍ରପତି 2 ପଦ୍ମବିଭୂଷଣ, 6 ପଦ୍ମଭୂଷଣ ଏବଂ 58 ପଦ୍ମଶ୍ରୀ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ କରିବେ। 2026 ବର୍ଷ ପାଇଁ ରାଷ୍ଟ୍ରପତି 5 ପଦ୍ମବିଭୂଷଣ, 13 ପଦ୍ମଭୂଷଣ ଏବଂ 113 ଜଣଙ୍କୁ ପଦ୍ମଶ୍ରୀ ପୁରସ୍କାର ସମେତ 131 ଜଣଙ୍କୁ ପଦ୍ମ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ ପାଇଁ ଅନୁମୋଦନ କରିଛନ୍ତି। ସମାରୋହର ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟରେ ଅନ୍ୟ ପଦ୍ମ ବିଜେତାଙ୍କୁ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ କରାଯିବ। ପ୍ରତିବର୍ଷ ଗଣତନ୍ତ୍ର ଦିବସ ଅବସରରେ ଏହି ପୁରସ୍କାର ଘୋଷଣା କରାଯାଏ। କଳା, ସମାଜସେବା, ବିଜ୍ଞାନ ଏବଂ ଇଞ୍ଜିନିୟରିଂ, ବାଣିଜ୍ୟ ଏବଂ ଶିଳ୍ପ, ଔଷଧ, ସାହିତ୍ୟ ଏବଂ ଶିକ୍ଷା, କ୍ରୀଡ଼ା କ୍ଷେତ୍ରରେ ଉଲ୍ଲେଖନୀୟ ଅବଦାନ ପାଇଁ ପଦ୍ମ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ କରାଯାଇଥାଏ। ଓଡ଼ିଶାରୁ ଚରଣ ହେମ୍ରମ, ମହେନ୍ଦ୍ର କୁମାର ମିଶ୍ର, ଶରତ କୁମାର ପାତ୍ର ଏବଂ ସୀମାଞ୍ଚଳ ପାତ୍ର ପଦ୍ମଶ୍ରୀ ପାଇଁ ମନୋନୀତ ହୋଇଥିବା ବେଳେ ଆଜି ମହେନ୍ଦ୍ର କୁମାର ମିଶ୍ର ପୁରସ୍କୃତ ହେବେ। ପଦ୍ମ ପୁରସ୍କାର ପ୍ରଦାନର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଉପଲକ୍ଷେ ଆକାଶବାଣୀ ପକ୍ଷରୁ ଲୋକଙ୍କ ପଦ୍ମ ଧାରାବାହିକରେ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଜି ପ୍ରଚାର କରାଯିବ। ଏଥିରେ ପଦ୍ମ ପୁରସ୍କାର ପ୍ରାପ୍ତ ବ୍ୟକ୍ତିତ୍ୱଙ୍କ ଜୀବନୀ ଓ କାର୍ଯ୍ୟାବଳୀ ଉପରେ ଆଲୋକପାତ କରାଯିବ। ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଜି ସକାଳ 9:10 100.1 ଆକାଶବାଣୀ ଗୋଲ୍ଡ ଚ୍ୟାନେଲରେ ପ୍ରସାରଣ କରାଯିବ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏଆଇଆର୍ ଆପ୍ ଓ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏଆଇଆର୍ ଅଫିସିଆଲ୍ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲରେ ମଧ୍ୟ ଉପଲବ୍ଧ ହେବ। ନୂଆଦିଲ୍ଲୀର ଭାରତ ମଣ୍ଡପମ୍ରେ ଆମେରିକାର ସ୍ୱାଧୀନତାର 250 ବର୍ଷ ପାଳନ ଅବସରରେ ଗତକାଲି ସ୍ୱତନ୍ତ୍ର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଏହି ଅବସରରେ ଆମେରିକା ରାଷ୍ଟ୍ରପତି ଡୋନାଲ୍ଡ ଟ୍ରମ୍ପ ଭାରତରେ ଅବସ୍ଥାପିତ ରାଷ୍ଟ୍ରଦୂତ ସର୍ଗିଓ ଗୋର୍ଙ୍କୁ ଫୋନ୍ ଯୋଗେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କୁ ବନ୍ଧୁ ଭାବରେ ବର୍ଣ୍ଣନା କରି କହିଛନ୍ତି ଦୁଇ ରାଷ୍ଟ୍ର ମଧ୍ୟରେ ପୂର୍ବରୁ ସମ୍ପର୍କ ଏତେ ଘନିଷ୍ଠ ନଥିଲା। ସେ କହିଛନ୍ତି ସେ ଭାରତକୁ ଭଲ ପାଆନ୍ତି ଏବଂ ନିଜକୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦିଙ୍କର ସେ ଜଣେ ବଡ଼ ପ୍ରଶଂସକ ବୋଲି କହିଛନ୍ତି। ଶ୍ରୀ ଟ୍ରମ୍ପ କହିଛନ୍ତି ଭାରତ ତାଙ୍କ ଉପରେ 100% ଭରସା କରିପାରିବ। ସେଠାରେ ଉପସ୍ଥିତ ଲୋକମାନଙ୍କୁ ଶ୍ରୀ ଟ୍ରମ୍ପଙ୍କ ମନ୍ତବ୍ୟ ଶୁଣାଇବା ପାଇଁ ଆମେରିକା ରାଷ୍ଟ୍ରଦୂତ ତାଙ୍କ ଫୋନ୍କୁ ମାଇକ୍ରୋଫୋନ୍ରେ ଧରିଥିଲେ। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ବୈଦେଶିକ ମନ୍ତ୍ରୀ ଡକ୍ଟର ଏସ୍ ଜୟଶଙ୍କର ଏବଂ ଆମେରିକା ବୈଦେଶିକ ମନ୍ତ୍ରୀ ମାର୍କୋ ରୁବିଓ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଆମେରିକାର ବୈଦେଶିକ ସଚିବ ମାର୍କୋ ରୁବିଓ 4 ଭାରତ ଗସ୍ତରେ ଆସିଥିବା ବେଳେ ସେଠାକାର ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଏଭଳି ମନ୍ତବ୍ୟ ଗୁରୁତ୍ୱ ବହନ କରୁଛି। ଶ୍ରୀ ରୁବିଓ ଶନିବାର ଦିନ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦିଙ୍କୁ ସାକ୍ଷାତ କରିଥିବା ବେଳେ ଗତକାଲି ବୈଦେଶିକ ମନ୍ତ୍ରୀ ଡକ୍ଟର ଏସ୍ ଜୟଶଙ୍କର ଏବଂ ଜାତୀୟ ସୁରକ୍ଷା ପରାମର୍ଶଦାତା ଅଜିତ ଡୋଭାଲଙ୍କ ସହ ସାକ୍ଷାତ ଆଲୋଚନା କରିଥିଲେ। ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ଅମିତ ଶାହା କହିଛନ୍ତି ସରକାର ସମସ୍ତ ଆଦିବାସୀ ସମ୍ପ୍ରଦାୟକୁ ଏକକ ନାଗରିକ ସଂହିତା ପରିସରରୁ ବାଦ ଦେବା ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ବ୍ୟବସ୍ଥା କରିଛନ୍ତି। ଏହାଦ୍ୱାରା ଆଦିବାସୀମାନଙ୍କର ଅଧିକାର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସୁରକ୍ଷିତ ରହିବ ବୋଲି ଶ୍ରୀ ଶାହା କହିଛନ୍ତି। ନୂଆଦିଲ୍ଲୀରେ ଜନଜାତି ସାଂସ୍କୃତିକ ସମାବେଶରେ ଉଦ୍ବୋଧନ ଦେଇ ଶ୍ରୀ ଶାହା କହିଛନ୍ତି ଏକକ ନାଗରିକ ସଂହିତା ଆଦିବାସୀ ସମ୍ପ୍ରଦାୟର କୌଣସି ଆଦିବାସୀ ଅଧିକାରକୁ ଉଲ୍ଲଂଘନ କରିବ ନାହିଁ। ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମୀ ତଥା ଆଦିବାସୀ ନେତା ଭଗବାନ ବିର୍ସା ମୁଣ୍ଡାଙ୍କ ଐତିହ୍ୟକୁ ମନେ ପକାଇ ଶ୍ରୀ ଶାହା କହିଛନ୍ତି ଆଦିବାସୀ ସମ୍ପ୍ରଦାୟଙ୍କ ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ ଜମି ଓ ଜଙ୍ଗଲ କେହି ଦଖଲ କରିପାରିବେ ନାହିଁ। ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି କଂଗ୍ରେସ ନେତୃତ୍ୱାଧୀନ ସରକାର ସମୟରେ 28,000 କୋଟି ଥିବା ଆଦିବାସୀ କଲ୍ୟାଣ ବଜେଟ୍କୁ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ସରକାର 1,50,000 କୋଟି ବୃଦ୍ଧି କରିଛନ୍ତି।
4: नरेंद्र मोदी जी ने एक प्रकार से जनजाति कल्याण को आगे बढ़ाने का काम किया है। मैं आज इस मंच से जनजाति महाकुंभ को कहना चाहता हूँ कांग्रेस के जमाने में जनजातियों के कल्याण का कुल बजट 28,000 करोड़ था और नरेंद्र मोदी जी ने उसको 1,50,000 करोड़ तक बढ़ाने का काम।
3: जातीय परीक्षण संस्था एनटीए चलित मास 28 तारिखरे हेबागु थिबा एकक स्नातक विश्वविद्यालय प्रवेशिका परीक्षा सीयूईटी यूजी परीक्षा को स्थगित रखिछि। सूचना अनुजाई ईदुल जुहा निमन्ते छुट्टी तारिखरे परिवर्तन को दृष्टि रखी एही निष्पत्ति निया जाइछि। खूब शीघ्र संशोधित परीक्षा तारीख घोषणा करा जिबो बोली एनटीए कहिछि। प्रार्थी माने एनटीएर ऑफिशियल वेबसाइट रु समस्त तथ्य पाई परिबे बोली कुआ जाइछि। आवश्यक स्थले प्रार्थी माने 011-4075-9000 फोन जोगे किंबा cuet-ugint.ac.in ईमेल जरिया रे सहायता पाई परिबे। पश्चिमबंगरे बीजेपी प्रार्थी देवांशु पंडा फाल्टा विधानसभा आसनरे 1,09,000 भोट व्यवधान ने विजयी होईछंती। से तांकर निकटतम प्रतिद्वंदी सीपीआईएम रो प्रार्थी शंभुनाथ कुर्मी को परास्त करिछंती। शंभुनाथ कुर्मी 40,645 खंड भोट पाइथिबा बेले कांग्रेस प्रार्थी अब्दुल रजाक मुल्ला 10,084 भोट सह तृतीय स्थान रे रहिछंती। फाल्टा विधानसभा आसनरे भोट ग्रहण समय रे अनियमितता होइथिबा अभियोग परे निर्वाचन कमिशन पुनः भोट ग्रहण पई निर्देश देथिले। प्रधानमंत्री नरेंद्र मोदी विजयी बीजेपी प्रार्थी देवांशु पंडा को अभिनंदन जणाइछंती। सामाजिक गणमाध्यम पोस्ट रे प्रधानमंत्री कहिछंती एही विजय पश्चिमबंग लोकंक बीजेपी प्रति अतुट विश्वास को दर्शाउछि। श्री मोदी पश्चिमबंगर बीजेपी कर्मीमानंकु सेमानंकर उल्लेखनीय कार्य पई प्रशंसा करिछंती। से कहिछंती पश्चिमबंगर प्रगति पई कार्य जारी रहिबो। वैदेशिक मंत्री डॉक्टर एस जयशंकर कहिछंती भारत एवं अमेरिकार समस्त प्रकारर आतंकवाद विरोधरे लड़िबा पई प्रस्तुत अछंती। गतकाली नुआ दिल्ली रे अमेरिकार 250तम स्वाधीनता दिवस पालन अवसर रे आयोजित एक समावेश रे उद्बोधन दे डॉक्टर जयशंकर कहिछंती भारत एवं अमेरिका सर्वदा आतंकवाद प्रति शून्य सहनशीलता विषय रे स्पष्ट मत देबा उचित जहां उभय देश मध्यरे आतंकवाद विरोधी सहयोग पई गुरुत्वपूर्ण। से कहिछंती विश्व अर्थनीति को विपदमुक्त करिबा एवं विश्व को अधिक विकल्प प्रदान करिबा क्षेत्र रे उभय राष्ट्रर समान स्वार्थ रहिछि। वैदेशिक मंत्री कहिछंती अनेक क्षेत्र रे समन्वय जोगु उभय राष्ट्र प्रभावशाली रणनैतिक अंशीदार होइ परिछंती। अमेरिकार वैदेशिक मंत्री मार्को रुबियोंको गस्त संपर्क रे डॉक्टर जयशंकर कहिछंती एही गस्त भारत अमेरिका संपर्क को आहुरी गुरुत्वपूर्ण करिछि। आपण माने संवाद सुनुछंती आकाशवाणीरु। अमेरिका राष्ट्रपति डोनाल्ड ट्रम्प कहिछंती इरान सहित शीघ्र कोनोसी चुक्ति न करिबाकु से तांको प्रतिनिधि मानंकु कहिछंती। अमेरिका गणमाध्यमर रिपोर्ट अनुसारे हेबाकु थिबा चुक्ति रे 60 दिनिया अस्त्रविरति वृद्धि हरमुज प्रणाली को पुनः खोलिबा एवं इरानर परमाणु कार्यक्रम उपरे अधिक आलोचना हेबार आवश्यकता रहिछि। अमेरिका एवं इस्राएल फेब्रुआरी 28 तारिखर ईरान उपरे व्यापक आक्रमण करिबा परे मध्यप्राच्यरे द्वंद्व सृष्टि होइथिला। आईपीएल क्रिकेट रे गतकाली कोलकाता रो इडेन गार्डन ने अनुष्ठित मैच रे दिल्ली कैपिटल्स 40 रन ने कोलकाता नाइट राइडर्स को परास्त करिछि। प्रथम बैटिंग करी दिल्ली कैपिटल्स निर्धारित 20 ओवर 5 विकेट विनिमय 203 रन स्कोर करिथिला। जवाब रे कोलकाता नाइट राइडर्स 18 ओवर 4 बॉल रे समस्त विकेट हराई मात्र 163 रन करिथिला। कुलदीप यादव को प्लेयर ऑफ द मैच घोषणा करा जायथिला। राजस्थान रो वांखेड़े स्टेडियम रे अनुष्ठित अन्य एक मैच रे राजस्थान रॉयल्स 30 रन ने मुंबई इंडियंस को परास्त करिछि। प्रथम बैटिंग करी राजस्थान रॉयल्स 20 ओवर रे 8 विकेट विनिमय रे 205 रन स्कोर करिथिबा बेले मुंबई इंडियंस समान संख्यक ओवर रे 9 विकेट हराई 175 रन करिबाकु सक्षम होइथिला। मुख्य संवाद पुनि थरे नुआदिल्ली रे आजि 66 जणंकु सम्मानजनक पद्म पुरस्कार प्रदान करिबे राष्ट्रपति। अमेरिकार स्वाधीनतार 250 वर्ष पालन अवसर रे भारत को प्रशंसा कले राष्ट्रपति डोनाल्ड ट्रम्प। ईदुल जुहा छुट्टी तारीख रे परिवर्तन जोगु एकक स्नातक विश्वविद्यालय प्रवेशिका परीक्षा स्थगित एवं आईपीएल क्रिकेट रे गतकाली अनुष्ठित दुईट मैच रे दिल्ली कैपिटल्स एवं राजस्थान रॉयल्स विजयी। संवाद शेष होला। ପାଇଁ ଆପଣମାନେ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏଆଇଆର୍ ଡଟ୍ ଜିଓଭି ଡଟ୍ ଇନ୍ ୱେବ୍ସାଇଟ୍ ଏବଂ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏଆଇଆର୍ ଆପ୍ରେ ଲଗ୍ଇନ୍ କରିପାରିବେ।
5: ଶ୍ରୋତାନ୍ତୁ, ଏତେବେଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣମାନେ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଥିଲେ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ଆପଣମାନେ ଟ୍ୟୁନ୍ କରିଛନ୍ତି 102.6 FM ଆକାଶବାଣୀ ରାଉରକେଲା କେନ୍ଦ୍ରକୁ। ଆରମ୍ଭ କରୁଛୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସୂଚନା ମୋର୍ଚ୍ଛନା। ଆଜି ଏଥିରେ ଶ୍ରୋତାଙ୍କ ଦୃଷ୍ଟିରେ ଆକାଶବାଣୀ ଏ ସମ୍ପର୍କରେ ଅଜୟ କୁମାର ସାହୁଙ୍କ ସହ ସାକ୍ଷାତକାର। କାର୍ଯ୍ୟକ୍ରମର ପ୍ରଯୋଜନାରେ ବସନ୍ତ କୁମାର ସ୍ୱାଇଁ, ଉପସ୍ଥାପନାରେ ସୁଚିସ୍ମିତା ପ୍ରଧାନ।
6: ସାବିତ୍ରୀ, ମୁଁ ଅଫିସ ଯାଉଛି।
7: ନିଅ, ଏ ମାସର ଇଲେକ୍ଟ୍ରି ବିଲ୍ ଭରିଦେବ।
6: ବାପରେ, ଏତେ ଟଙ୍କା!
7: ମୁଁ ତ କହୁଛି ସୋଲାର ପ୍ୟାନେଲ ଲଗେଇଦବା, ମାସକୁ 300 ୟୁନିଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଲ୍ ବଞ୍ଚିଯିବ।
6: ସେଥିରେ କେତେ ଖର୍ଚ୍ଚ ହେବ ଜାଣିଛ?
7: କାଇଁ ଚିନ୍ତା କରୁଛ, ସରକାର ସେଥିପାଇଁ ସବସିଡି ଦେଉଛନ୍ତି ପରା।
8: ଆଜ୍ଞା ହଁ, ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟ ଘର ଯୋଜନାରେ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାର ମୋଟ 138,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡି ଦେଉଛନ୍ତି। ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟ ଘର .gov.in ରେ ଆଜି ହିଁ ଆବେଦନ କରନ୍ତୁ।
9: ମନ୍ କି ବାତ୍ ହେ ଜନ ଜନ କି, ସଭି କି କୁଛ ଅପନି ସି, ସଂଘର୍ଷୋ କେ କୁଛ କିସ୍ସେ, କାହାନୀ କୁଛ ସଫଲତାଓଁ କି, ଅନକହୀ ବିରାସତ କି, ଉମ୍ମୀଦେ ନୟେ ଭାରତ କି। ମହିନେ କେ ଆଖରୀ ରବିବାର କା ରହତା ହେ ଇନ୍ତଜାର, ମଲିଆଚଲ କେ ଆଞ୍ଚଲ ସେ ବିନ୍ଧ୍ୟାଚଲ କେ ଆଙ୍ଗନ ତକ, ବ୍ରହ୍ମପୁତ୍ର କେ ଘାଟ ସେ ହିମାଳୟ କେ ବିସ୍ତାର ତକ ହୋତି ହେ ମନ୍ କି ବାତ୍ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କେ ସାଥ। ତୋ ସୁନିଏ ଇସ୍ ମହିନେ 31 May ସୁବହ 11 ମନ୍ କି ବାତ୍ ଆକାଶବାଣୀ ଦୂରଦର୍ଶନ କେ ସଭି ଚ୍ୟାନେଲୋ ଔର ପ୍ରସାର ଭାରତୀ କେ OTT ପ୍ଲାଟଫର୍ମ ୱେଭ୍ସ ପର। ମାନନୀୟ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କେ ପ୍ରସାରଣ କେ ତୁରନ୍ତ ବାଦ ମନ୍ କି ବାତ୍ କା ପ୍ରାଦେଶିକ ଭାଷାଓ ମେ ଅନୁବାଦ ଆପ ସୁନ ସକତେ ହୈଁ ଆକାଶବାଣୀ ଔର ଦୂରଦର୍ଶନ ସେ ସମ୍ବଦ୍ଧ ପ୍ରାଦେଶିକ ଚ୍ୟାନେଲୋ ପର। ମନ୍ କି ବାତ୍ କେ ପ୍ରାଦେଶିକ ଭାଷାଓ ମେ ଅନୁବାଦ କା ପୁନଃ ପ୍ରସାରଣ ଆପ ସୁନ ସକତେ ହୈଁ ରାତ 8 ଆକାଶବାଣୀ ଔର ଦୂରଦର୍ଶନ କେ ସଭି ପ୍ରାଦେଶିକ ଚ୍ୟାନେଲୋ ପର। ତୋ ୟାଦ ରଖେଁ, ରବିବାର 31 May ସୁବହ 11 ମନ୍ କି ବାତ୍।
10: କଣ ରିମା, ଘରେ ସୋଲାର ଲଗେଇଦେଲ?
11: ହଁ ମଧୁ ଅପା, ଏବେ ଆଉ ବିଜୁଳି ବିଲ୍ ପାଇଁ ଚିନ୍ତା ନାହିଁ।
10: ଚିନ୍ତା ନାହିଁ ମାନେ?
11: ହଁ ଅପା, ସୋଲାର କରିଦେଲେ ମାସକୁ 300 ୟୁନିଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଜୁଳି ବିଲ୍ ବଞ୍ଚିଯିବ।
10: ସତରେ?
11: ଖାଲି ସେତିକି ନୁହଁ ଅପା, ସୌରଶକ୍ତି ବ୍ୟବହାର କଲେ ପରିବେଶ ବି ସୁରକ୍ଷିତ ରହିବ।
8: ଆଜ୍ଞା ହଁ, ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟ ଘର ଯୋଜନାରେ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାର ମୋଟ 138,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡି ଦେଉଛନ୍ତି। ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟ ଘର .gov.in ରେ ଆଜି ହିଁ ଆବେଦନ କରନ୍ତୁ।
7: ଆମ ରାଜା ବାବୁଙ୍କର ଯେତେବେଳେ ଦେଖିବ ଘରେ ଏସି ଫ୍ୟାନ ସବୁ ଚାଲିଥିବ।
12: ଓହୋ ମା, ତମର ପ୍ରତି କଥାରେ ଟେନସନ।
7: ଇଲେକ୍ଟ୍ରି ବିଲ୍ କେତେ ଆସୁଛି ଜାଣିଛୁ?
12: ଦେଖ ମା, ଘରେ ସୋଲାର ଲଗେଇଦେଲେ ଚିନ୍ତା ଯିବ।
7: ହଁ, ସେଇଟା ଯେମିତି ମାଗଣାରେ ହେଇଯିବ।
12: ଜାଣିନ କି ସରକାର ପରା ଏଥିପାଇଁ ସବସିଡି ଦେଉଛନ୍ତି?
8: ଆଜ୍ଞା ହଁ, ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟ ଘର ଯୋଜନାରେ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାର ମୋଟ 138,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡି ଦେଉଛନ୍ତି। ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟ ଘର .gov.in ରେ ଆଜି ହିଁ ଆବେଦନ କରନ୍ତୁ।
13: ନମସ୍କାର ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ସ୍ୱାଗତ ଆପଣଙ୍କୁ ଆଜିର ସୂଚନା ମୂର୍ଚ୍ଛନା କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରଯୋଜନା ବସନ୍ତ କୁମାର ସ୍ୱାଇଁ ଏବଂ ଉପସ୍ଥାପନାରେ ମୁଁ ସୁଚିସ୍ମିତା। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଆଜିର ସୂଚନା ମୂର୍ଛନା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସ୍ଥାନ ପାଇଛି ଆକାଶବାଣୀକୁ 90 ପୂରଣ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆକାଶବାଣୀ ରାଉରକେଲାର ନିୟମିତ ଶ୍ରୋତା ଅଜୟ କୁମାର ସାହୁଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତକାର। ବିଷୟ ରହିଛି ଶ୍ରୋତାଙ୍କ ଦୃଷ୍ଟିରେ ଆକାଶବାଣୀ ଏବଂ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମ୍ପର୍କିତ ସୂଚନା, ତମାଖୁ ବର୍ଜନ ସୁସ୍ଥ ଜୀବନ।

শ্রোতা বন্ধু, বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রকু পাথেয় করি অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী নিজের যাত্রা জারি রাখিছি। সূচনা শিক্ষা ও মনোরঞ্জনর বেতারবাণী আকাশবাণী সময় সহিত তাল দেই চালিবা সহিত সবু বর্গর শ্রোতাঙ্কু দৃষ্টিরে রাখি কার্যক্রমমান প্রসারণ করি আসুছি। এবে 90 বর্ষ পূরণ করিছি আকাশবাণী। অনুরূপ ভাবে আকাশবাণী রাউরকেলা মধ্যে 24 জুন 1995 রু নিরন্তর ভাবে কার্যক্রমমান প্রসারণ করি নিজর যাত্রা অব্যাহত রাখিছি। আউ এহা সম্ভব হয়ে পারিছি আপন মানক ভাল পাইবা পাই। এথিপাই আপন মানুকু অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

শ্রোতা বন্ধু, এবে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত সূচনা। তমাকু বর্জন, সুস্থ জীবন। শ্রোতা বন্ধু, তমাকুর কুপ্রভাব এবং তমাকুজনিত স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা লক্ষ্যে প্রতিবর্ষ মে মাস 31 তারিখে পালন করা যায় বিশ্ব তমাকু বর্জন দিবস। চলিত বর্ষ এথিপাই থিম বা বিষয় রয়েছে অনমাস্কিং দ অপিল কাউন্টরিং নিকোটিন এন্ড টবাকো আডিকশন, বা আহ্বানক উন্মোচন করা নিকোটিন এবং তমাকু নিশাকু মোকাবিলা করা। হ্যাঁ শ্রোতা বন্ধু, তমাকু হেউছি বিভিন্ন রোগর কারণ। তমাকু রোগ দিয়ে, জীবন নিয়ে, তেণু তমাকুর কুপরিণামকু ও ভয়াবহতাকু অনুভব করি এহাঠারু দূরেই রহিপারিলে হিঁ জীবন স্বাস্থ্যকর ও সুরক্ষিত হইপারিব। তেণু আসন্তু শপথ নেবা তমাকু প্রস্তুত নিশাদ্রব্য নিশা সামগ্রী ব্যবহারঠারু দূরেই রহিবা, তমাকুকু না কহিবা।

0: শ্রোতা বন্ধু, আপন কোন সঙ্গীত কু ভাল পাঁতি আউ সঙ্গীত মাধ্যমে আপন কোন ঈশ্বরঙ্ক সহিত জড়িত হবাকু চাহান্তি কি? তেবে সাই সৌরভ ভিজন ইউটিউব চ্যানেল কু লগইন করন্তু ও ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্ক দ্বারা রচিত মনছুয়া সুন্দর ভজন শুণন্তু। এহা সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রোডাকশন হাউস লিরিক্স পাই যোগাযোগ করন্তু ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্কু ফোন নম্বর 7978569646।
1: শ্রোতামানে শুণ সুগম সঙ্গীত কার্যক্রম। কার্যক্রমের এথর শুণবা গায়ত্রী বোস কণ্ঠর।

0: শ্রোতা বন্ধু, আপন কোন সঙ্গীতকু ভাল পাঁতি আউ সঙ্গীত মাধ্যমে আপন কোন ঈশ্বরঙ্ক সহিত জড়িত হেবাকু চাহান্তি কি? তেবে সাই সৌরভ ভিজন ইউটিউব চ্যানেলকু লগইন করন্তু ও ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্ক দ্বারা রচিত মানছুয়া সুন্দর ভজন শুনন্তু। এহা সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রোডাকশন হাউস লিরিক্স পাই যোগাযোগ করন্তু ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্কু। ফোন নম্বর 7978559646 কু।
1: সিনে সঙ্গীত কার্যক্রমের এথর শুণবা আহিস্তা আহিস্তা কথাচিত্র ইরশাদ কামিলক রচনা, সঙ্গীত হিমেশ রেশমিয়া, গীতটি কণ্ঠদান করেছেন কে কে এবং জয়েশ গান্ধী।

KK এবং সেলিম মার্চেন্টক কণ্ঠরে আসন্তু শুণবা কার্যক্রমর পরবর্তী গীত। গীত রচনা করছেন ইরফান সিদ্দিকী, সঙ্গীত দিয়েছেন সলিম সুলেমান, কথাচিত্র ইকবাল।

জলি এলএলবি আসন্ত শুণবা এই ফিল্মর গীত কণ্ঠ এবং সঙ্গীত মিট ব্রদর্স গীত রচনা করেছেন সবির আহমদ।

0: শ্রোতা বন্ধু, আপনার কোন সঙ্গীত কু ভালো পাঁতি আউ সঙ্গীত মাধ্যমে আপনার কোন ঈশ্বরক সহিত জড়িত হবাকু চাহান্তি কি? তেবে সাই সৌরভ ভিজন ইউটিউব চ্যানেল কু লগইন করন্তু ও ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্ক দ্বারা রচিত মনছুয়া সুন্দর ভজন শুনন্তু। এহা সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রোডাকশন হাউস লিরিক্স পাই যোগাযোগ করন্তু ডক্টর প্রতাপ কুমার স্বাইঙ্কু ফোন নম্বর 7978559646 কু।
1: মন কি বাত হ্যাঁ জন জন কি স।

0: জমি অছে নি কে
1: হ
0: বলে সেটা কে কাজে চাষ নি করব আর ভল নি খাইব
1: হ
0: বলে সেমানে বি সেটা কে ধ্যান দেবার কথা ই কথা কি কি কেনতা আমার জায়গা খড়ে অছে বলে আমি বি চাষ বাস করমু আর ভল খাইমু কই কি নি কে হ বলে আপন ই ফরক কাণ দেখলে ই আমার জন হাইব্রিড ধান আর দেশি ধান ভিতরে
1: দেশি ধান রে সেই ধান কু জগালে স্যার সেটি সার ন দেলে ভি হুই খত খালি দেই দেলে সেটি হেই যাব কিন্তু হাইব্রিড ধান রে যেউটি সার ন পড়িলে সেটি হবনি সেটি অধিক অধিক সার্দিক পড়ে
0: বলে নিহাতি তাকে জুগি রখি করি পড়ছে এটাকে জুগবার লাগে নি পড়ছে
1: নি নাই নাই
0: বলে এটা উলিয়া ছাড়ি দিলে ভি সে ভল হবা
1: ভল হবা
0: আর এটাকে টাইম কে টাইম পুরা তাকে জোক পাকে দেখি কিরি তাকে জুগি জুগি কিরি সেই হিসাব রে ঔষধ পতর পান ঠিক হেলা কি নি হেলা সব কিছু আমার দেখভাল করি
1: পড়ছে সব দেখি লাগিছে
0: বলে এইটা গুটে ফরকটা আছে
1: হ্যাঁ
0: বলে নিহাতি এটু আমি ভাবমা যদি হলে কেন ধানটা করলে ভল হতা আমার দেশি ধানটা করলে আমার ভাই বোন কে ভল হতা কি আমার সরকারি ধান কে করলে ভল হতা
1: নাই খাইবার লাগি তো দেশি ধান করবার কথা স্যার
0: নিহাতি নিহাতি
1: হ্যাঁ আর যেটা বিক্রি করবার আছে এটা হাইব্রিড ধান লগাবার কথা
0: যেতে বাহার করি পারছেন নি কে
1: হ্যাঁ
0: হই আজ্ঞা যাকে যেনতা সুবিধা হচ্ছে যে যেনতা ভল ভাবি পারছেন নি কে
1: হ্যাঁ
0: বলে আপনার তো বিক্রি বটা করবার আছে পয়সা জুড়ে ভি কমাবার আছে আর কা করবা নিলে নি কে হ্যাঁ
1: হ্যাঁ
0: তারপরে
1: এটাকে জুতি কি লগাসু যেটা কি মাট গিলা গিলা থিসি হেতকি বেলে ন এটাকে বুনি দেসু আমি
0: বলে সে খেসরা বুটরা যেন কথা কহছেন
1: হ্যাঁ এটা বুনি দেসু
0: এই রাহেল মানকে কেতবেলে বুনা বুনি করছেন
1: রাহেড়ি গিরা কে এই বর্ষা সিজন রে করা যিসি আগে
0: হই হই
1: বর্ষা সিজন রে হেটা আগে বুনি দেসু হেটা হেসি হে ডিসেম্বর আখে বাখে জানুয়ারি ফেব্রুয়ারি রে বাহরি যিসি এটা
0: বলে সেটাই আপন কেতে অমল করতলে তরো রাহেলটা
1: রাহেলটা এ বড় সেই থাই সেই 4 কুইন্টাল আখে পাখে
0: বলে বিক্রি বটা করলে কি সব খাউ
1: না এটা খাইবার লাগি রখা হইছি নিজর ঘরর লাগি এটা বিক্রি বটা নি করা যিসি
0: বলে ঠিক আছে আগে আজ দেখুছন তো রাহেল মানকর ভি রেট সিজনতা সিধা হে 100 টাকা উপরে গলা ন সিআড়ে
1: হ্যাঁ
0: বলে নিজর চাষ করিছব বলে সে 100 টাকা হোক কি 200 টাকা হোক কি 500 টাকা কিলো হোক
1: হ্যাঁ
0: আমকে ফরক নি পড়ে
1: ফরক নি পড়ে কিছু ফরক পড়নি পড়ে
0: জেনটা হবা হেঠি আমকে করবার ছে গরমা গরম খাইবার ছে
1: খাইবার আছে হ্যাঁ
0: বলে ইটা গুটে তার মজা আছে চাষি মানকর
1: হ্যাঁ এটা দেশি হরটা বহুত ভল মানে তার স্বাদটা মিঠা লাগছে আর যেটা দোকান কিনা ওলা সেটা টিকে অলগা লাগছে
0: বলে লোক বাকি এটাকে বুঝবার কথা নি
1: হ্যাঁ
0: মানে জেনে ভল লাগুছে জেনে স্বাদ আছে খাইব গুটে পাটিকে স্বাদ লাগবা বলে কাই মজাটা আছে কহন তো হ্যাঁ ভুসা খাইলা বের কেতে খাইব নি
1: হ্যাঁ
0: আর এই পনিপরিবা আর কেনতা জপা করছন ইথর এটা
1: পনিপরিবা তো লগাইছিলু এখেন যাকর আমার টমাটর নি হাসরে বিলাতি চালুছে এখেন যাকর পাইন আসুছে হেলে ভি বাহারুছে
0: হই
1: আও এখেন বাহারবা নিহা বাহারে ভেন্ডি ভেন্ডি লগাইছো এটা বাহারি গলা ন এখেন ফুল আসি যাইছি
0: বলে আরো মাসকে ভরখর বাহারু থবা বিক্রি বটা ভি হই পারতিবা নি
1: হ্যাঁ হ্যাঁ
0: আর এনতা কিছু আর কে ভাবুছেন কি এখেন এখেন চাষ বাস এটা আরম্ভ করবে বলে সিয়াড়ে ফির
1: এখেন আও এখেন জগাবার আছি ঝুনগা সব লগাবার আছি
0: হই হই হই বলে আগে এতে যেন চাষ বাস করুছেন 5-6 একর যেন জায়গা জমি আছে আমার লোক বাকর প্রতি সমস্যা হাউথিবা নি কে
1: হ্যাঁ
0: বলে আপন তো ঘরে 5 মাই ছুয়া যেনটা অছন কহুছন গুটে হিসাব রে বলে সিয়াড়ে কেনতা করছন জক পাক লোক মানকে
1: লগাসি কাম করবার লাগি
0: হই হই
1: নিজর গাঁর লোক মানকে লগাসি হেটা মুজুরি দেসি
0: বলে সে মানকে ভি পুছোছে গুটে
1: হিসাব রে
0: সেটা কিছু হেসি কি আপন 12 মাস সে মানকে ভি কাম বুতা দেই পারছন
1: হ্যাঁ হেটা সে মানকে দেসি 12 মাস কাম দেসি সে মানকে
0: বড়িয়া কথা কি আপন তো ট্রাক্টর আছে আপন এড়ে কেন কেন বিহর মানকে কি সার খত খুজি যাওতে বলে আপন কে এড়ে চাষ বাস বি হতে বাকি কেন এড়ে জুতা জুতে হতে বলে তো লোক বাক তো লগে পড়বা হি পড়বা নি কে
1: হ্যাঁ হ্যাঁ
0: বলে এন্তা ট্রাক্টরটা আছে বলে নিজর খালি চাষ বাস করছন কি লোক মানকে ভড়া বুড়ি দেছন
1: লোক মানকে ভড়া ভি দেসু হেনু নিজর পয়সা বাহারি জিসি কিছি কিছি
0: বলে সব ঠিকঠাক চালুছে
1: না ঠিকঠাক চালুছে
0: বড়িয়া কথা আজ্ঞা বলে আমার যেন পিলা পুচকা মানে অছন কি গাঁ ঘরর মানে ছুয়া মানে অছন যেনটা পড়ি লিখি কিরি রহি যাইছন সেমানকে কেনতা আমি উপদেশ গুটে দেমা যে সেমানে আমার চাষ বাস প্রতি টিকে আগ্রহ প্রকাশ করবে
1: এখেনর ছুয়া মানকে ছোট ছোট অছন সেগিরাকে মোর উপদেশ দেবার কথা যে সেগিরা চাষ রে টিকে ধ্যান দেবার কথা বেশি সেগিরা এখেন মোবাইল যুগ আসিগলা সেগিরা মোবাইল থি দেখুছন খালি মোবাইল থি খেলবার রে অছন কাম ধন্দা কিছি নি সেমানকে কহবি কি টিকে চাষ বাস রে ধ্যান দেবে আর যেটা তার মা বাপা গিরা অছন সেমানকে হেল্প করবে আর নিজের জীবিকাকে ভলকি বনাবে জীবন জীবিকা
0: বড়িয়া কথা আজ্ঞা আমার কার্যক্রম মানে আসলে আপনি এত বড়িয়া বড়িয়া কথা আমাকে কহিলে এটি লাগে আপনাকে বহুত বহুত ধন্যবাদ জোহার আজ্ঞা
1: জোহার।

0: দাদা
1: হই গে হই
0: এই ভাইঙ্কর কথা তো শুনলাম তাঙ্কর চাষবাসর কথা
1: হই গে হই তাঙ্কর ট্রাক্টরটে অছে বলে সবু খেত মানে জুতি জুতা কি দুঙ্গিয়া করে দিলেন নি কায়
0: হয় তো আর ই ভলিয়া নে লাগি দিলে নে হয়ে গা
1: হই গে হই বইলে নিহাতি ধ্যান দেবার কথা চাষবাসটা উঠে এনতা কাঁ খেল খেল বাগি রায় কাঁ নি কাঁ
0: নেই সে নেই সে
1: বলে নিহাতি টিকে ধ্যান দিয়ে চাষবাস করবো নি কুইন্টাল কুইন্টাল বিকুথিব ধান মানকে
0: হয় তো
1: হেলে সোমারু
0: হ্যাঁ দাদা
1: দেখো মুই কথা উপরে পড়লিনি কাহিঁ কেনকে নেই যাবি তার হিসাব নিন
0: যে দাদা
1: হই গা হই
0: দেখ গা বৈঠকি ন সূচনা মানে দেবার সময় আহি গলান
1: হই হই আর নিতেলে বি তো নিব না নি কাঁ
0: হই
1: বলে চালো পহলা কি আমার রাউরকেলা আখর পাখর বজার হাটর হালচাল বিষয়ে জনাই দেবু নে
0: বলে হারাহারি দরদাম কহমা তো
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার রাউরকেলা আখর পাখর বজার মানকে দেখমা বইলে আজির কা বজার দরনে হারাহারি কিলো পিছা আলু ষোলনু কুড়ি টঙ্কা পিঁয়াজ পঁচিশ টঙ্কা অদা শহে কুড়ি টঙ্কা লেসুন দুইশো টঙ্কা আর সে বাগির দেখমা বইলে বিলাতি চালিশ টঙ্কা বাইগন তিরিশ নু চালিশ টঙ্কা ভেন্ডি পনের নু কুড়ি টঙ্কা বরবটি কুড়ি নু তিরিশ টঙ্কা করলা চালিশ টঙ্কা বন্ধাকোবি কুড়ি নু তিরিশ টঙ্কা ফুলকোবি পঁয়ত্রিশ নু চালিশ টঙ্কা সারু পচাশ টঙ্কা লাউ গুটা কি কুড়ি টঙ্কা মাখন কুড়ি নু তিরিশ টঙ্কা কাখির তিরিশ নু চালিশ টঙ্কা গাজর চালিশ নু পচাশ টঙ্কা বিট তিরিশ নু চালিশ টঙ্কা জহ্নি তিরিশ নু চালিশ টঙ্কা বিন ষাঠিয়ে টঙ্কা কচা কোদেল চালিশ নু পচাশ টঙ্কা কুন্দুরু তিরিশ নু চালিশ টঙ্কা বইলে কচা মির্চা রয়েছিল শহে কুড়ি টঙ্কা
0: দাদা
1: হই সমারু
0: বজার হাটর দরদাম কথা তো কহলা
1: হই
0: বলে পানিপাগ সূচনা বিষয়ে বি জনে দেউ গা
1: হই কটকে কট কথা ছিড়ি যাবার নি কাঁ
0: হই
1: আমার সুন্দরগড় জেলার পানিপাগ বিভাগ তরফ যে সূচনা আসি পৌঁছিছে সেই হিসাব দেখবা বলে আমার জেলার পাগটা মেঘুয়া রহবা আর কেন কেনতা চার মিলিমিটার বর্ষা হবার সম্ভাবনা রয়েছে আর ইতার সাংে সাংে দেখমা বলে একশো ছয়াশি ডিগ্রি তলিয়া পবন বহিপারে আর পবনর বেগটা ঘণ্টা প্রতি পাঁচ কিলোমিটার হিসাব নিয়ে বহিপারে আর তাপমাত্রাকে দেখমা বলে সবুন এতকা একচাশ ডিগ্রি সেলসিয়স আর সবুন কম অঠাইশ ডিগ্রি সেলসিয়স রহবা আর আর্দ্রতাকে দেখমা বলে সবুন এতকা শতকড়া উনআশি ভাগ আর সবুন কম শতকড়া ন ভাগ রহবার সম্ভাবনা রহুছে
0: সুগুরু দাদা
1: হই সমারু
0: দেখ গা সবু সূচনা মানে তো কহলা
1: হই হই
0: বইলে বৈঠকি সরাবার বি সময় হয়ে আসলান
1: বইলে আর কাঁ করমা গা ইনে বৈঠকি কি রখমা আর বি তো কার্যক্রম মানে অছে নি কাঁ
0: হয় হয়
1: বইলে চাষি ভাই বোন মানে নিজের মতামত রখি করে আমাকে চিঠি লিখবে আর চিঠি নয় যেন নিজের মোবাইল নম্বর লেখবার লাগি নি ভুলবে আর ই বছর চাষবাস কেনতা করছেন জনাবে
0: আর আমকু চিঠি লেখবার ঠিক না হচ্ছে ক্ষেত খমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন নম্বর 769042
1: বইলে চাষী ভাই বোন মানে আজির বৈঠক নো আমার সমারু ভাইকে আর ই সুগুরু দাদাকে বিদায় দেউন
0: জুহার।

চেন্নাই এক্সপ্রেস ফিল্মর গীতটি শুনেছিলে সুনীতি চৌহান এবং অরিজিৎ সিং কণ্ঠে। শ্রোতা বন্ধু এটি সহ শেষ হল আজর হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। আপন মানে টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। শ্রোতা বন্ধু পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা এবং পরে পরে ইংরেজি সংবাদ শুনে পারে আকাশবাণী দিল্লির কিছু ক্ষণ মধ্যে।